আজ শনিবার, ছয়ই আষাঢ় 1948 শকাব্দ, 27শে জুন 2026 খ্রিস্টাব্দ, 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:55 হয়ে 51 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধ্যা 6:22 হয়ে 19 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1000

8 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 22 সেকেন্ড।

0: lives after earthquake struck near the capital. The first 7.2 magnitude quake was followed seconds later by an even stronger 7.5 magnitude one, both occurring close to the surface, making destruction more severe. The country's interim president, Delcy Rodriguez, has declared a state of emergency. India has launched Operation Amistad in response to devastating earthquakes in Venezuela that caused extensive loss of life, injuries and widespread destruction. Operation Amistad is a humanitarian assistance and disaster relief mission in a gesture of solidarity with the people of Venezuela. External Affairs Ministry said in a statement that as part of the operation, two Indian Air Force C-17 Globemaster aircraft departed for Venezuela yesterday, carrying humanitarian relief supplies and a 41-member rescue team to assist the ongoing relief and rescue efforts. The relief consignment included a self-reliant Indian medical task force, an Indian Army field hospital unit with HADR pallets and medicines, 30 tons of relief supplies, 6 tons of medicines and medical equipment, and 2 Bhishma Cube portable hospitals. U.S. Secretary of State Marco Rubio announced a U.S.-mediated framework agreement between Israel and Lebanon aimed at achieving lasting peace and security. The proposed deal includes a ceasefire contingent on Hezbollah halting all attacks and withdrawing from southern Lebanon. Announcing the framework, Rubio described the agreement as the first step toward restoring stability while acknowledging that the path ahead would be challenging but equally vital. In the FIH Men's Pro League Hockey, India thrashed Pakistan 7-1 at the Lee Valley Hockey and Tennis Centre in London. After Abubakar gave Pakistan an early lead, India staged a remarkable comeback with 7 different goal scorers. Sukhjeet Singh and Harmanpreet Singh scored in the second quarter, while Hardik Singh, Jugraj Singh, Abhishek and Rajkumar Pal added 4 more goals in the third. Dilpreet Singh completed the rout with a goal in the fourth quarter. India will next face England tomorrow. In FIFA World Cup 2026, France defeated Norway 4-1 in Group 1 clash at Boston Stadium in Massachusetts, US. Ousmane Dembele scored a first-half hat-trick, helping France to finish at the top of the Group 1. In another Group 1 fixture, Senegal defeated Iraq 5-0 in Toronto. This big win keeps Senegal in contention of reaching last 32 as one of best third-place teams. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জেনে নেব পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস, গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে বলবেন ডক্টর ইন্দ্রনীল সামন্ত। 6:40 আপনার স্বাস্থ্য, ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে, বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র। 8:00 জানা অজানা, পাখির উড়ান, আশ্চর্য বিজ্ঞান, বলবেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, শুনবেন তৃতীয় পর্ব। 8:05 তুবড়ি, ছকুর ধন রচনা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:20 নজরুল গীতি সুস্মিতা গোস্বামী। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী বলরাম দাস। বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9:00। 9:25 জেলার চিঠি, দার্জিলিং থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 গানে গানে শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণী অনুষ্ঠান নাট্যাঙ্গম উপস্থাপনায় দেবার ঘোষাহা, বর্ণালী সর্বাণী ভট্টাচার্য। বেলা 12:00 বাংলার মুখ, দক্ষিণ চব্বিশ পরগনার কচুখালী গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:30 আধুনিক গান, 1:00 রম্যগীতি, 1:45 মহিলা মহল, 1 কলমে 2 নারী উপস্থাপনায় লাকি বণিক, 2:55 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। এই সাঁওতালি অনুষ্ঠানে 1855 সালে হুল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা। লাইভ ফোন ইন অনুষ্ঠানে থাকবেন কানাইলাল হাঁসদা। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, ফুটবল বিশ্বকাপ 32 রাউন্ডের পূর্বালোচনা, অতিথি ভাস্কর বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় শুভজিৎ সরকার। পাঁচটা

তিরিশ সাঁওতালি নাটক হুলসা স্যাঙ্গেল, ছটা পাঁচ সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি চূড়ামণি মুর্মু ও সহশিল্পী বৃন্দ, ছটা পনেরো সাঁওতালি অনুষ্ঠানে কেন্দ্রী স্বরচিত ছোট গল্প বলেছেন বাপ্পাদিত্য বেশরা, এরপর লোকগীতি সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়, ছটা আটত্রিশ কৃষক ও তার পরিবার মানসিক স্বাস্থ্য ডক্টর দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, সাতটা তিরিশ বিচিত্র সংবাদ তার আগে সাতটায় কৃষি কথার আসর, কৃষি তথ্য পরিষেবা আলোচনায় গৌতম মণ্ডল সাফিউল হাসান রামরঞ্জন দাস রায়, আটটায় নাটক নেফা সুন্দরী নেফা রচনা প্রযোজনা বাসুদেব বসু, নটা তিরিশ কবিতার জন্য অংশগ্রহণে পৃথ্বী বসু দীপান্বিতা সরকার ও তন্ময় ভট্টাচার্য, রাত দশটায় অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলন সন্তুর প্রভাত মুখোপাধ্যায় আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন, এগারোটায় গজল শিল্পী সুস্মিতা গোস্বামী, রাত এগারোটা দশ আধুনিক গান ও ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চিত প্রচার তরঙ্গে একটু পরেই সকাল ছটা বেজে পনেরো মিনিটে সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সারেঙ্গি ওস্তাদ সুলতান খানের পরিবেশনায়, ছটা পঁচিশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, ছটা পঁয়ত্রিশ রামচরিত মানস, ছটা পঁয়তাল্লিশ অতুল প্রসাদী শৈবাল মজুমদার, সাতটা দশ যুবভবনী অনুষ্ঠান সুপ্রভাত প্রিয়াংশমা গঙ্গোপাধ্যায়ের পরিবেশনায়, আটটা তিরিশ ভজন সুস্মিতা গোস্বামী, আটটা পঞ্চাশ লোকগীতি শিল্পী আশিস গিরি, নটা দশ রসধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, দশটা পনেরো আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, সুরভি বেলা বারোটায় উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, বেলা বারোটা বেজে কুড়ি মিনিট এবং একটা বেজে দশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, দুটো তিরিশ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী বলরাম দাস, দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশে পডকাস্ট ধারাবাহিক প্রকৃতি কে বাদ আকাশবাণী কে সাথ অতিথি রিতেশ শ্যামী পর্ব সাত, পাঁচটা তিরিশ উর্বশী উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, ছটা দশ এবং ছটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, সাতটা দশ রাগ প্রধান গান সুস্মিতা গোস্বামী, সাতটা তিরিশ দর্পণ উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, রাত আটটায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আটটা পনেরো কাহে কাঁসিয়া উপস্থাপনায় আফতাব আলম, নটা ষোলো স্পটলাইট, দশটা তিরিশ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান পিয়ানো বাজিয়ে শোনাবেন অরুণাভ চট্টোপাধ্যায় উপস্থাপনায় শ্রীরূপা সেন, রাত এগারোটা দশ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে সারিঙ্গে বাদন শুনবেন শিল্পী ওস্তাদ সুলতান খান, প্রথমে রাগ ললিত এরপর নট ভৈরব।

সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সারিঙ্গি বাদন, প্রথমে রাগ ললিত এবং তারপর নট ভৈরব, শিল্পী উস্তাদ সুলতান খান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মঞ্জু মিত্র।

এতক্ষণ পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী মঞ্জু মিত্র। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন এ ধারাবাহিকের 154তম পর্ব, ধারাবাহিক রামচরিত মানস।

এতক্ষণ শুনছিলেন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনলেন এ ধারাবাহিকের 154তম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদী গান, শিল্পী শৈবাল মজুমদার।

এতক্ষণ পরপর দুখানি অতুল প্রসাদী শুনলেন শিল্পী শৈবাল মজুমদার। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃতে সংবাদ।

The best and the most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with heart. এই কথাটা কে বলেছে জানো? হেলেন কেলার, যার আজকে একটা বিশেষ দিন। কি বলতো? জন্মদিন। অর্থাৎ প্রকৃত সত্য যেগুলো, সেগুলো কিন্তু কেবল আমাদের এই হৃদয় দিয়েই দেখা যায়। জীবনের যা কিছু সবচেয়ে জরুরি, সবচেয়ে সুন্দর, তা আমাদের এই জাগতিক চোখ দুটোর আড়ালেই থেকে যায়। গুড মর্নিং ফ্রম যুববাণী, এবং তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু প্রিয়সমা। এবং আজকের এই সুপ্রভাতের আড্ডায় কি নিয়ে আড্ডা দেব সেটা অলরেডি তোমরা জেনে গেছো আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক থেকে, তাই না? অফিসিয়াল ফেসবুক পেজে আজকের যে পোস্টার রয়েছে তাতে আজকে বিষয়টা খুব পরিষ্কার। আমরা আজকে কথা বলবো অন্তর্দৃষ্টি নিয়ে। এই যে প্রথমেই যার একটা ছোট্ট কথা দিয়ে শুরু করলাম আজকের আড্ডাটা, হেলেন কেলার। হেলেন কেলার কে ছিলেন তার ব্যাপারে অবশ্যই তোমরা জানো। তিনি দৃষ্টিহীন ছিলেন এবং দৃষ্টিহীন থাকা সত্ত্বেও তিনি কিন্তু গোটা বিশ্ব কাঁপিয়ে ফেলেছেন তার লেখা, তার কথা দিয়ে। তো আজকের এই দিনে তাকে নিয়ে তো কথা হবেই, এবং তার সঙ্গে সঙ্গে সেই সব মানুষদের নিয়ে কথা হবে যারা হয়তো দুচোখ দিয়ে এই পৃথিবীটা দেখতে পায় না, কিন্তু মন দিয়ে, প্রাণ দিয়ে সেই পৃথিবীর সব কিছুকে, সব কিছু সুন্দর জিনিস, সব কিছু জাগতিক জিনিসকে উপভোগ করতে ভালোবাসেন। অবশ্যই সেই আড্ডায় যাব। তার আগে আমাদের এই যে আজকের দিনে হেলেন কেলার যেমন জন্মগ্রহণ করেছিলেন, আজকের দিনে ঠিক আর কী কী ঘটেছিল সেটাও বরং একবার জেনে নেব আমাদের সেই আজ এই দিনে থেকে। আজ এই দিনের গল্প শুনে, আজকের দিনের গল্প শুনে আমরা কিন্তু আবার ফিরবো আজকের সুপ্রভাতের আড্ডায়। কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমার যৌবনের বন্ধু প্রিয়সমা।

1967 সালে আজকের দিনে লন্ডনের এনফিল্ডে বার্কলেস ব্যাংকের শাখায় বিশ্বের প্রথম এটিএম মেশিন স্থাপন করা হয়। 1880 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেলেন কেলার, প্রখ্যাত মার্কিন লেখিকা, সমাজকর্মী এবং শিক্ষাবিদ। দৃষ্টিহীন ও শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি বিশ্বজুড়ে অনুপ্রেরণার এক অনন্য প্রতীক। 1939 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রাহুল দেব বর্মন, কিংবদন্তি ভারতীয় সঙ্গীত পরিচালক এবং সুরকার, যিনি আপামর সঙ্গীত প্রেমীদের কাছে পঞ্চমদা নামেই পরিচিত। 1964 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পিটি ঊষা, প্রখ্যাত ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট, যাকে ভারতের পায়লি এক্সপ্রেস বলা হয়। 1975 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন টবি ম্যাগুয়ার, জনপ্রিয় হলিউড অভিনেতা, যিনি মূলত স্পাইডারম্যান নামে আমাদের সকলের কাছে পরিচিত। যেমনটা কথা দিয়েছিলাম, খুব ছোট্ট করে আজকের দিনের ইতিহাসটা জেনে আমরা কিন্তু আবার আড্ডায় ফিরে এসেছি। এবং আজকে এই যে তোমাদের সঙ্গে আমি তোমার যৌবনের বন্ধু গল্প করতে এসেছি, আমাদের সঙ্গে কিন্তু আরও একজন এসেছে। কে বলো তো? আমাদের যৌবনের সঙ্গীত শিল্পী সৌহার্দ্য রায়। তো তারও গান শুনবো আজকের এই সুপ্রভাতের আড্ডায়। কিন্তু তার আগে যে বিষয়ে কথা বলতে শুরু করেছিলাম, এই যে দেখা, দু চোখ দিয়ে দেখা, এই দেখা কথাটার মানে কি বলো তো? এই যে সকালের আলো আজকে ফুটলো, আমরা জানলা দিয়ে দেখলাম লালচে সূর্য, দেখলাম গাছের পাতায় জমে আছে শিশির, এটাই কি দেখা? নাকি দেখা মানে একটা নিবিড় অনুভূতি? যেমনটা বললাম যে হৃদয় দিয়ে দেখা, মন প্রাণ দিয়ে অনুভব করা। আমরা যারা যখন নিস্তব্ধতায় চোখ বন্ধ করে থাকি, তখনও তো আমাদের মনের ক্যানভাসে একটা গোটা পৃথিবী চলতে থাকে, তাই না? এই যে ধরো তোমার সামনে আমি বসে গল্প করছি, তুমি তো আমাকে দেখতে পাচ্ছ না, হয়তো আমার গলা শুনতে পাচ্ছ, কিন্তু অনুভূতিটা কি কোথাও গিয়ে একটু হলেও কম বলো তো? সেখানে রং আছে, রূপ আছে, শব্দ আছে। আলো মানেই যে কেবল চোখের স্নায়ুতে পৌঁছানো কোনো অপটিক্যাল সংকেত তা তো নয়। আলো তো আসলে একটা বোধ, একটা গভীর উপলব্ধি। আজকে সকালটা আমাদের সেই বোধের খোঁজেই বরং থাক। আমরা যারা সব কিছু দেখতে পাই, তারা বড্ড বেশি বাইরের পৃথিবীর চাকচিক্যে আটকে থাকি। চোখ আছে বলেই হয়তো আমরা অনেক সময় সত্যিকারের সব কিছু দেখতে ভুলে যাই। কিন্তু এমন তো অনেকেই আছেন, তাই না, যাদের পৃথিবীতে ভোরের আলো ফোটে না, গোধূলি নামে না, চিরকালীন এক অন্ধকারের চাদরে মোড়া থাকে তাদের চারপাশ। অবশ্যই তাদেরকে নিয়ে আমরা আজকে সুপ্রভাতের আড্ডায় কথা বলবো। এবং আরেকটা যে বিষয় বললাম, যে আমাদের যৌবনের সঙ্গীত শিল্পী রয়েছে আমাদের সঙ্গে এবং তার গান রয়েছে আমাদের সঙ্গে, সেই গান শুনে কিন্তু আমরা আবার আড্ডায় ফিরবো। সৌহার্দ্যর তরফ থেকে তোমাদের জন্য প্রথম গান থাকবে, যে গানটা শুনে আবার কিন্তু আড্ডায় তোমাদেরকে ফিরতে হবে। ফিরে আসতে ভুলো না কিন্তু। চলো গানটা শুনে আবার ফিরে আসি

মনের আগুন থাকে বলেই হয়তো আমাদের যে বন্ধুদের নিয়ে আজকে কথা বলছি, সেসব মানুষেরা যারা হয়তো তথাকথিতভাবে আমাদের মতো মানে দু চোখ দিয়ে পৃথিবীটার সৌন্দর্য উপভোগ করতে পারে না, কিন্তু মন দিয়ে, শ্রবণ শক্তি দিয়ে, ঘ্রাণ দিয়ে তারা কিন্তু আমাদের থেকেও বেশি অনুভব করে। মানে কি আশ্চর্য ভাবতো, সেই নিশ্চিত অন্ধকারের ভেতরেই তারা এমন এক অনন্ত আলোর সন্ধান পেয়েছে যে আলোর কাছে আমাদের এই বাইরের পৃথিবীটাও হার মেনে যায়। তাদের পৃথিবীটা তৈরি হয় স্পর্শে, ঘ্রাণে আর শব্দের বুননে। আজকের এই আড্ডাটা সেই সব অপরাজেয় মানুষদের নিয়ে, বুঝতেই পারছো, এবং যাদের এই বিষয়ে কোনো কথা বলার রয়েছে তারা অবশ্যই আমাদের যুবাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKTA যুবাণী কলকাতা, সেখানে এসে আজকের যে পোস্টার রয়েছে সুপ্রভাত, সেখানে এসে কমেন্ট করে জানাও তাদের কথা, তাহাদের কথা। তো সেই বিষয় নিয়ে যখন কথা বলছি, যাদের চোখ হয়তো বাইরের দৃষ্টিটা বা বাইরের পৃথিবীটা দেখে না, কিন্তু তাদের অন্তর্ভেদী দৃষ্টি আমাদের চেয়ে অনেক বেশি স্পষ্ট, আর জীবনের কাছে বারবার হোঁচট খেয়েও সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে তারা বারবার প্রমাণ করে, বেঁচে থাকার লড়াইয়ে জিততে গেলে চোখের দৃষ্টি নয়, মনের জোরটাই আসল। ওই যে গানটা শুনলাম না, মনের আগুন জ্বালিয়ে গেলে নিভিয়ে গেলে না, তো হয়তো তাদের ক্ষেত্রে এমনটাই হয় যে মনের আগুনটা সারা জীবন ধরে জ্বলে, যাতে তাদের হার মানার কোনো রকম পথ না থাকে। মনোবিজ্ঞানে একটা কথা আছে জানো তো, যে রেজিলিয়েন্স, আমরা খুব কথাটা ইউজ করি রেজিলিয়েন্স, মানে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। এই মানুষগুলোর চেয়ে বড় উদাহরণ আর কী থাকতে পারে বলো তো এই রেজিলিয়েন্সের? চোখের দৃষ্টি নেই তো কী হয়েছে? তারা পৃথিবীটাকে দেখে না, তারা পৃথিবীটাকে অনুভব করে। বাতাসের শব্দে, বৃষ্টির ছোঁয়ায় আর মানুষের গলার স্বরে তারা তাদের নিজস্ব একটা ক্যানভাস তৈরি করে। এই যে এত কথা বলছি আমি, এত কথা বলার পিছনে কিন্তু একটা কারণ আছে। এই যে যাদের নিয়ে আমরা কথা বলছি, যার সম্পর্কে কথা বলছি, হেলেন কেলারের কথা শুনলাম, কিন্তু আমাদের সঙ্গে একজন বিশেষ বন্ধু আছে, তাদের কথা হয়তো তোমরা আগে হয়তো কোথাও শুনেছো বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুনেছো। সেই বন্ধুর কথা কিন্তু আমরা আরেকটু পরে তোমাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আমাদের যে যুবাণীর বন্ধু, যে আমাদের একটু আগে গান শোনালো, তারও আরেকটা গান আমরা কিন্তু শুনবো। গানটা শুনে আমরা আবার আড্ডায় ফিরবো, কেমন? ততক্ষণ কানে রাখো যুবাণী আর মনে রাখো সেই আগুন।

প্রতিদিনের সকালবেলা এইভাবেই ফুল হয়ে ফুটুক প্রতিটা মানুষ, প্রতিটা মানুষের মন। এবং যাদের নিয়ে আজকে কথা বলছি, সেই সব মানুষেরা যাদের চোখ দিয়ে হয়তো এই পৃথিবীটাকে দেখার সামর্থ্য নেই বা ক্ষমতা নেই, কিন্তু তারা কিন্তু তাদের সব শ্রবণ শক্তি দিয়ে, ঘ্রাণ দিয়ে পৃথিবীটাকে অনুভব করে। যেমনটা বলেছিলাম যে আমাদের সঙ্গে কিন্তু এক বন্ধু রয়েছে, বন্ধুর কথা তো শুনবো। তার আগে তোমরা কি গেস করতে পারছো যে কার কথা আজকে বলতে চলেছি এবং কার কথা তোমাদেরকে শোনাতে চলেছি? কারণ সে হয়তো তোমাদের এর আগেও তার বিভিন্ন জার্নির কথা শুনিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বা তাকে হয়তো তোমরা দেখেইছো বিভিন্ন ভিডিওর মাধ্যমে। তো তার কথা শুনবো অবশ্যই, কিন্তু তার আগে একবার গেস করে বলো তো যে কার কথা আমি বলছি। অবশ্যই গেস করে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। যেমনটা আজকে কথা দিয়েছিলাম যে যে বন্ধুর কথা শোনাবো, সেই বন্ধুর কথা বরং শুনে আমরা কিছুটা আড্ডা

0: এবং আর আমাদের যৌবনের সঙ্গীত শিল্পী বন্ধু তো রয়েছেই সৌহার্দ্য, কিন্তু তার আগে যে বন্ধুর কথা বলছিলাম সে রয়েছে আমাদের সঙ্গে, রাতুল বসাক। রাতুল বসাকের তার জীবনের এই যে জীবন যুদ্ধ, সেই যুদ্ধের গল্প শুনব এবং সেই যুদ্ধ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প শুনব। গল্পটা শুনে আবার আমরা আড্ডায় ফিরব। কেমন?
1: নমস্কার, আমি রাতুল বসাক, একজন প্রফেশনাল তবলা আর্টিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটার। আজ আকাশবাণী কলকাতা এবং যুববাণীকে ধন্যবাদ জানাই আমার এই জার্নি শেয়ার করবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যদি একদম শুরু থেকে আমার জার্নির কথা বলি, ছোটবেলাটা আর পাঁচটা মানুষের মতো অবশ্যই আমার ছিল না, তার কারণ আমি জন্ম থেকেই দৃষ্টিহীন। তো যেটা হয় যে সমাজে একটা মানে মূল সমাজের যে মূল স্রোত, সেই মূল স্রোতের থেকে একটা আলাদা জায়গায়, মানে একটা আলাদা করে রাখা বা আলাদা হয়ে থাকা বা সমাজের মূল স্রোতের সাথে মিশতে না পারার একটা সমস্যা, সেটা কিন্তু একেবারেই ছোটবেলাতে ছিল। এবং আমার এখনো মনে আছে ছোটবেলায় আমার বয়স, আমি যদিও এটা আমার শোনা কথা যে আমার বয়স যখন দু তিন মাস হবে হয়তো, তো সেই সময় আমরা বাচ্চারা কি হয়, কোনো কিছু দিলে তারা সেটা দেখে বা দেখার প্রতি একটা আগ্রহ থাকে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা যে কোনো কিছুই দেখালে বা কোনো খেলনা বা কোনো কিছু দেখালে সেখানে একটা শোনার আগ্রহটা ছিল। তো সেই থেকেই মোটামুটি দৃষ্টির যে নেই সেই ব্যাপারটা আইডেন্টিফাই করা হয়। এবং তারপরে যেহেতু তখনকার দিনে অতটা অ্যাওয়ারনেস ছিল না যে ব্লাইন্ড স্কুল হয় বা ব্লাইন্ডের ব্যাপার স্যাপার হয়, তো সেখানে একটা জেনারেল স্কুলে ভর্তি করা হয়। আর সেখানে একটা প্রবলেম হয় কি, আমার কোনো একটা ভুলের কারণে আমাকে একটা পানিশমেন্ট দেওয়া হয় যে একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়। এবং সেটার তো তখন তো ছোট, তো সেই ঘটনার পরে অবশ্যই আমার যারা অভিভাবক আছেন তারা সেই স্কুল থেকে নিয়ে এসে একটা আমাদের যে কলকাতায় ব্লাইন্ড স্কুলগুলো আছে, তো সেই ব্লাইন্ড স্কুলে যোগাযোগ করে সেখানে ভর্তি করেন। এবং সেখানেই যে ব্লাইন্ড কমিউনিটি সাথে পরিচয় হয় এবং ছোট থেকেই ব্রেল বা এই সমস্ত যে যে যে সিস্টেম আমাদের দরকার হয় সেই সমস্ত সিস্টেম শুরু হয়, শেখা শুরু হয়। এবং সেই সমস্ত সিস্টেমের মধ্যে আমি আস্তে আস্তে নিজেকে অ্যাডাপ্ট করতে শুরু করি। এবং আমার মানে সম্পূর্ণ ছোটবেলাটাই, ছোটবেলার বেশিরভাগ সময়টাই আমার স্কুলে কাটতো, স্কুলটাই বেশিরভাগ সময় আমার ভালো লাগতো, কারণ কি স্কুলে সেখানে আমি আমার মতো ফ্রেন্ডসদের পেতাম, পেয়েছি, সেখানে আমরা ব্রেল শিখেছি, বিভিন্নভাবে আমরা শিখেছি, মোবিলিটি শিখেছি। তো এইভাবেই ধীরে ধীরে ধীরে ধীরে বড় হয়ে ওঠা এবং তারপরে মাধ্যমিক পাশ করলাম কলকাতার ব্রাইন স্কুল থেকে। এবং এরপরে আমি একটা জেনারেল স্কুলে ভর্তি হলাম যেখানে আমার বিভিন্ন সাবজেক্ট ছিল এবং তার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে একটা সাবজেক্ট হয় 11-12, আমরা অনেকেই জানি সেইটা আমরা পড়তে পারবো না বা পারবো সেটা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, সেটা আমি নিলাম। এবং সেটা নিয়ে আমি 11-12 কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নিয়ে পড়াশোনা করলাম। 11-12 হয়ে যাওয়ার পরে আমি কম্পিউটার নিয়ে পড়বো বলে বা আমার কম্পিউটার প্রতি আগ্রহ ছিল বলে একটা ল্যাপটপের ব্যবস্থা করলাম, ল্যাপটপ কেনা হলো। এবং আমাদের কলকাতার সেরকম কোনো ভালো ইনস্টিটিউশন ছিল না, কিন্তু তখন একটা ইনস্টিটিউশন আমি খোঁজ পেয়েছিলাম, সেখান থেকে আমি কম্পিউটার শিখবার পরে শিখতে শিখতে এর পাশাপাশি আমার কম্পিউটারের একটা ডিপ্লোমা কোর্স করবার জন্য আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে থাকি এবং প্রত্যেকটা জায়গা থেকে কম্পিউটার কী করে ইউজ করব, কী করে এই সমস্ত কিছু নিয়ে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তো এই সমস্ত লড়াই যখন ফিরিয়ে দেওয়া হয় তাদেরকে বোঝানো, এবং এই বোঝাতে গিয়ে বেশ কিছু লড়াইয়ের সম্মুখীন আমাকে হতে হয়। তো এই সব কিছু থেকে সেভাবে আর শেখাটা ওইভাবে হয়ে উঠল না। এবং এর পাশাপাশি আমি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করি, পাশাপাশি কিন্তু কম্পিউটারটা আমার চলতে থাকে যেহেতু আমার বাড়িতে ল্যাপটপ ছিল। এই সময় আমি তৈরি করি একটা কম্পিউটার ট্রেনিং, যেটা আমি একটা সমাজ মাধ্যমে শুরু করি, হোয়াইট কেন একাডেমি বলে শুরু করেছিলাম। তো যেখানে আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি যখন কম্পিউটার শিখেছিলাম তখন দেখেছিলাম কি যে সবাই যে কম্পিউটার শিখতে পারবে, যারা একটু গ্রামের দিকে থাকে তাদের পক্ষে কম্পিউটার শেখাটা বেশ কঠিন, আমাদের শহরে কয়েকটা থাকলেও গ্রামে নেই। তো সেইটার যে সমস্যা, সেই সমস্যাটা সমাধান করতে আমার এই উদ্যোগটা শুরু হলো।

সেখানে আমি অনলাইন ট্রেনিং ধীরে ধীরে ইন্ট্রোডিউস করলাম। তারপরে তো 2020 সালে কোভিড টোভিড এলো, কোভিড হয়ে গেল। 2022 সালে আমরা একদম একটা ছোট্ট সমাজ মাধ্যমে শুরু করেছিলাম, ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুরু করেছিলাম। এবং এরপর কি হলো, পরে আমরা সেটাকে একটা অনলাইন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার হিসেবে রেজিস্টার করে আমি সেটা সেখানে ট্রেনিং করাতে শুরু করলাম। এবং বিভিন্ন আমাদের রাজ্য থেকে তো বটেই, আমাদের রাজ্য ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে স্টুডেন্টরা আসছে, স্টুডেন্টরা ধীরে ধীরে আসতে শুরু করলো এবং বর্তমানে আসছে, শিখছে। শুধুমাত্র ভারতেই নয়, ভারতের বাইরেও, যেহেতু আমরা ইংরেজি ভাষায় ভিডিও টিউটোরিয়াল তৈরি করতাম বা করি, তো সেক্ষেত্রে ভারতের বাইরের মানুষও এখানে শিখতে আসছে এবং তারা খুব সহজে শিখতে পারছে। তারা ট্রেনিং যদি নিতে চায় সেগুলো এখান থেকে করতে পারছে। এর পাশাপাশি আমার একটা মিউজিকের প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ছিল। এটা আমি স্কুল লাইফে পড়া, মানে স্কুলে থাকাকালীনই শুরু করেছিলাম মিউজিক যে ব্যাপারটা। এবং রেডিওর যে অনুষ্ঠান, বিশেষ করে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান তখন হতো, তো তখন সেই সমস্ত অনুষ্ঠানগুলো শুনতাম। মিউজিকের প্রতি আগ্রহ ছিল, রিদমের প্রতি আগ্রহ ছিল, তবলা মানে গান বাজনার, বাজনার প্রতি বেশি আগ্রহ ছিল। যখন গান হতো তখন আমি গানের থেকে বাজনা বেশি শুনতাম। তো সেই থেকে তবলা শেখা শুরু হয় 2009 সালে। সেই শুরু হওয়ার পরে মোটামুটি অনেকদিন চলে, তারপরে কোভিডের টাইমে বেশ কিছুদিন বন্ধ থাকে। 2022-23 নাগাদ আমি আর একটা মানে সমাজ মাধ্যমে আর একটা চ্যানেল ওপেন করি, যেখানে আমি দৃষ্টিহীন হিসেবে কিভাবে আমার লাইফটা এক্সপ্লোর করছি সেটা দেখাই। এবং সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বাজনা, কিছু তবলার ভিডিও আমি আপলোড করতে থাকি। এবং ছোটবেলা থেকে তবলার পাশাপাশি আমি আবৃত্তিও শিখেছিলাম। আবৃত্তি যখন আমি শিখেছিলাম সেক্ষেত্রে আমি জানতাম কিভাবে কবিতা বা ছড়া বলতে হয়। তো সেই যে ছড়া বলা, ছড়াগুলো তো মুখস্থ ছিল ছোটবেলার ছড়াগুলো, সেইগুলোকে আমি চেষ্টা করলাম তবলায় নিয়ে আসার, এবং তবলায় সাথে সেই ছড়াটাকে একটা ইউনিক রিদম এক্সপিরিয়েন্স আমি তৈরি করার চেষ্টা করলাম। এই যে জিনিসটা, সেটাকে আমি রাতুলের রূপকথা বলে একটা ইউটিউব চ্যানেল ওপেন করলাম এবং সেখানে এই ছড়া আর তবলা এটা করে করে আমি ভিডিও আপলোড করতাম। তো এবার কি হলো, এটা কিন্তু আমার একদম নিজস্ব একটা ব্যাপার ছিল, মানে আমি নিজে বাড়িতে এগুলো প্র্যাকটিস করে করে আমার নিজের ভালো লাগতো, আমি প্রথম প্রথম বাড়িতেই করতাম। এবং তারপরে কি মনে হতো যে আমি মনে হলো যে আমি একটু যেগুলো বাড়িতে করছি সেগুলো একটু ভিডিও আপলোড করেও করি। তো আমি ভিডিও আপলোড করে ভিডিওটা আপলোড করলাম এবং প্রথম প্রথম কি হতো, ভিউজ যেরকমটা হয় বাকিদের ক্ষেত্রে সেরকমটাই হতো, ভিউজ হতো না, হতো আবার হতো না। তবে যেহেতু আজকের দিনে এই শর্টস রিলস এইসবের যুগ যেহেতু এসেছে, তো সেই ক্ষেত্রে ভিউজ কিন্তু হতো, 200-500 এরকম ভিউজ কিন্তু হতো। এবার সেটা করতে করতে করতে করতে একটা সময় কি হলো, আমি একটা ছড়া ছিল, ছড়া ঠিক নয়, একটা গানের প্রথম দিকে কিছুটা কবিতার মতো ছিল, সেটাকে নিয়ে আমি প্রথম আপলোড করলাম। সেটা খুব সম্ভবত 2025 সালের, মানে গত বছর 2025-এর প্রথম দিক ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি এরকম মাস ছিল। তো সেইটা আপলোড করবার পর এক সপ্তাহ দু সপ্তাহ পরে, আমার এখন মনে আছে 14-ই জানুয়ারি ছিল, 14-ই জানুয়ারি থেকে হঠাৎ করে দেখতে শুরু করলাম ভিডিওটার ভিউজ বাড়তে শুরু করেছে এবং বাড়ছে বাড়ছে বাড়ছে বাড়ছে বেড়ে সেটা 1 মিলিয়নে পৌঁছে গেল। ওটা ছিল আমার প্রথম 1 মিলিয়ন ভিউজের একটা ভিডিও। এই যে ভিডিওটার ভিউজ হয়ে গেল, তখন সমস্ত মানুষ চিনলো এবং মানে আশেপাশের মানুষ বললো বা অনেক কিছু জানতে পারলাম, শুনতে পাচ্ছিলাম। তারপরে কি হলো, তারপরে আমি দু একটা ভিডিও আরো করলাম, তারপরে বিভিন্ন কারণে জিনিসটা একটু স্টপ হয়ে গেল। নেক্সট বারে কি হলো, নেক্সট বারে আমি আবার কিছুদিন পরে, মোটামুটি পুজোর আগে পরে নাগাদ, আবার কিছু কন্টেন্ট তৈরি করা শুরু করলাম, ছোটদের ছড়া ছোটদের কবিতা নিয়ে কাজ করতাম। এইবার এমন একটা টাইম এলো যখন আমি একটা জনপ্রিয় ছড়া আপলোড করলাম, ঠিক আছে, সেটা আমরা সবাই জানি বা শুনেছি। তো আমরা রাতুলের রূপকথা থেকে সেটা আপলোড করলাম। আপলোড করার সাথে সাথে, মানে আপলোড করার পরে কিছুদিনের মধ্যে, তখন ডিসেম্বর মাস ছিল, ডিসেম্বর মাসে সেই ছড়াটাও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে গেল। এবং এর সাথে সাথে আরও একটা ছড়া ছিল, সুকুমার রায়ের একটা কবিতা নিয়ে করলাম, সেটা প্রচুর প্রচুর মানুষের কাছে ছড়িয়ে গেল। এবং শুধু তাই নয়, প্রচুর মানুষ সেটা নিয়ে সমালোচনা করলো, প্রচুর মানুষ, প্রচুর ন্যাশনাল নিউজ

পোর্টালসগুলোতে সেগুলো নিয়ে লেখালেখি হলো, এবং সবচেয়ে বড় কথা যেটা আমি কখনো ভাবিনি যে তারপরে একদিন আমাকে আকাশবাণী কলকাতা থেকে ইনভাইট করা হলো একজন গেস্ট পারফর্মার হিসেবে। সেখানে আমি ইন্টারভিউ দিলাম এবং সেই অনুষ্ঠান আপনারা হয়তো শুনেছেন অন্য একটি প্রচার তরঙ্গে। এবং এরপরে আরও বিভিন্ন স্টেজ থেকে, বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্টেজ পারফরমেন্সের জন্য আমাকে ডাকা হলো, ডাকা শুরু হলো। এবং সেখানে মানুষজনেরা খুব আনন্দ করতে শুরু করলো, আনন্দ করতে পারলো, যেটা শুধুমাত্র আমার নিজের আনন্দের জন্য শুরু হয়েছিল বা শুরু করেছিলাম, সেটা যে এত মানুষের কাছে পৌঁছে যাবে, এত মানুষ আনন্দ পাবে, আনন্দ করছে। এবং আমি এমন এমন কমেন্ট পেয়েছি মানুষের কাছ থেকে, এবং এই যে বাংলা ভাষা, বাংলার এই যে ঐতিহ্য, এই যে ছড়া যেগুলো হারিয়ে যাচ্ছিল, এই হারিয়ে যাওয়া দিন, হারিয়ে যাওয়া ছড়া, এগুলো যে সারা পৃথিবীর কাছে আমি পৌঁছে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর যারা সাপোর্ট করছেন, যারা এই অনুষ্ঠানটা শুনছেন, যারা ভালোবাসা দিয়েছেন এবং আগামী দিনেও দেবেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা যদি পাশে না থাকতেন, তাহলে হয়তো আজকে এই জায়গাটা, এই দিনটা আমি কখনোই দেখতে পেতাম না। এটা সবেমাত্র শুরু, আগামী দিনে আরও অনেক কাজ, অনেক কিছু হবে। আপনারা আশা করি আগে যেমন পাশে ছিলেন, আগামীতেও পাশে থাকবেন। শেষ করবার আগে আপনাদের সকলকে বলবো, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। সবশেষে যুববাণী এবং আকাশবাণী কলকাতার সমস্ত কর্মকর্তা এবং যারা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার গল্প এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।

শুনলে তো কথাগুলো যখন শুনছিলাম আমারই কেমন একটা অদ্ভুত লাগছিল। কত সহজে, কত সাবলীলভাবে রাতুল বসাক তার এত বড় একটা লড়াইয়ের কথা বলে গেলেন, এবং তাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুপ্রভাতের আড্ডায় তার বহুমূল্য সময়টা আমাদেরকে দেবার জন্য এবং তার গল্পটা, তার এই জার্নিটা বলার জন্য। কারণ এই জার্নিগুলো শুনেই, এই গল্পগুলো শুনেই তো অন্যান্য মানুষরা শক্তি পাবে, তাই না? হয়তো কোথাও এই আজকের সুপ্রভাতের আড্ডাটা এইরকমই কোনো একজন মানুষ শুনছেন এবং শুনে হয়তো তারও মনের জোর খানিকটা হলেও বাড়বে, তাই তো? এই যে এতটা সহজে, এতটা সাবলীলভাবে তার কথাগুলো আমরা শুনলাম, সেখানে কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই, আছে শুধু এগিয়ে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা, তাই তো? তার এই কথাগুলোর মধ্যে একটা অদ্ভুত জোর শুনতে পেলে তো তোমরা, এই যে আমি পারবো, এই মানসিকতাটাই তো আসল। আসলে দৃষ্টি বা সাইট যেটা আমরা জানি সেটা তো চোখের কাজ, কিন্তু দৃষ্টিভঙ্গি বা ভিশন এটা হলো মনের কাজ। যাদের মনের জোল এত প্রবল তাদের কাছে চোখের দৃষ্টিটা না থাকাটা নিছকই একটা শারীরিক প্রতিবন্ধকতা মাত্র, জীবনের শেষ কথা সেটা কখনোই হতে পারে না। এই কথাগুলো তো শুনলাম, রাতুল বসাককে অনেক অনেক ধন্যবাদ। এবং যে বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের যৌবনের সঙ্গীত শিল্পী সৌহার্দ্য রায়, তার আরও একটা গান শুনে আমরা কিন্তু আবার আমাদের আড্ডায় ফিরব। আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নেই, কিন্তু গান শুনবো, আড্ডা দেবো, তাই জন্যেই তো তোমাদের কাছে আসা, তাই না? তোমাদের সঙ্গে আছি আমি, তোমার যৌবনের বন্ধু প্রিয়সমা, এবং শুনতে থাকো যৌবনী। গানটা শুনে আমরা আজকে আবার আড্ডায় ফিরছি, কেমন?

এই যে আমরা আমরা জীবনের অনেক ছোট ছোট সমস্যায় কিন্তু খুব ভেঙে পড়ি, খুব হতাশ হয়ে পড়ি। সামান্য কোনো ব্যর্থতায় মনে হয় সব কিছু হয়তো আমাদের জীবনে শেষ হয়ে গেল। কিন্তু এই যে মানুষগুলোর গল্প আজকে আমরা করছি আমাদের এই সুপ্রভাতের আড্ডায় তোমাদের যুবনের বন্ধু প্রিয়সমা, সেখানে কিছু এমন কথা তোমরা শুনলে রাতুল ওয়াশাকের তরফ থেকে, যে তার জীবনযুদ্ধের গল্পটা, তার কাছে কিন্তু তার জীবনের এই যুদ্ধটা খুব একটা সহজ ছিল না। আমার হঠাৎ করে মনে পড়লো, তাকে তো আমিও সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু যখন সে তার ওই তবলা বাজানোর যে বিভিন্ন মিউজিক্যাল ভিডিওগুলো আপলোড করেছে, বহু মানুষ এমন আছে যারা হয়তো তাকে ওই শিখর থেকে মানে টেনে নামিয়ে নেবার চেষ্টা করেছে, বহু মানুষ ট্রোল করেছে, কিন্তু সে কিন্তু থেমে থাকেনি। তাই বলে কি সে মনে করেছে তার জীবনটা শেষ হয়ে গেল? তা তো নয়। তার বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে কিন্তু সেই জায়গা থেকে হার মানেনি। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট সমস্যাগুলোকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি না বলে আমরা সেগুলোকে কত বড় সীমাবদ্ধতা হিসেবে দেখে নিই। এবং যে মানুষগুলোর কথা আমরা বলছি, তারা কিন্তু আমাদেরকে শেখায় যে অভিযোগ না করে

নিজেদের সেই সীমাবদ্ধকতাগুলোকে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়। যেমনটা বললাম যে সমাজ এদেরকে পিছিয়ে মানে পিছিয়ে ফেলতেই রাখ মানে ফেলতেই চাইবে, এবং দেখতে পাবো যে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে খেলাধুলা, গান বাজনা কিংবা কর্পোরেট জগৎ, সব জায়গাতেই তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে দিচ্ছে ইতিমধ্যেই। যেমন ধরো পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে তাদের কাছে আছে ব্রেইল পদ্ধতি, তারা কিন্তু পড়াশোনাতে পিছিয়ে নেই। এরপর আছে স্ক্রিন রিডার সফটওয়্যারের সাহায্যে কম্পিউটারে কাজ করা। এই যে যেমন রাতুল বলল যে সে কম্পিউটার প্রশিক্ষণ মানে প্রথমে নিজে করেছে, তারপর অন্যান্যদের শেখানোর জন্য অনলাইন ক্লাসেস করেছে, সেটা তার একটা অদ্ভুত মনের জোর বা শক্তি থেকেই তো পেরেছে। তো এই মনের জোরটা যাতে আমরা কখনো নিজেদের না হারিয়ে ফেলি, এবং অন্যরা যারা মনের জোর দিয়ে কোনো কাজ করার চেষ্টা করছে তাদের যেন মনের জোরটাকে হারাতে না দিই, সেটা কিন্তু আমাদেরই দায়িত্ব, এবং দায়িত্বের কথা ভুলে গেলে তো চলবে না। এই গল্প করতে করতেই আমাদের যৌবনের সঙ্গীত শিল্পী বন্ধুর আরও একটা গান আমরা শুনবো, এবং শুনে ফিরে আসবো আমাদের আড্ডায়। আড্ডা কিন্তু একেবারে শেষ পর্যায়ে, কোথাও যেও না এবং শুনতে থাকো যৌবনী। গানটা শুনে আবার আমরা আড্ডায় ফিরবো, কেমন?

খুব সুন্দর সুন্দর গান কিন্তু আমাদের যৌবনের বন্ধু সৌহার্দ্য রয় আমাদেরকে আজকের এই সুপ্রভাতের আড্ডায় উপহার দিয়েছে। এবং গানগুলো কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে জানিও। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIQLKTA যৌবনী কলকাতা, সেখানে আজকের যে সুপ্রভাতের পোস্টার রয়েছে সেখানে জানিও গানগুলো কেমন লাগলো। আর সৌহার্দ্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আড্ডার একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি, এবং হেলেন কেলারের কথা যখন বলছিলাম প্রথম দিকে, তখন তার বলা আরও একটা কথা আমার মাথায় তখন ঘুরছিল। তিনি বলেছিলেন, দ্য ওনলি থিং ওয়ার্স দ্যান বিইং ব্লাইন্ড ইজ হ্যাভিং সাইট বাট নো ভিশন। অর্থাৎ অন্ধ হওয়ার চেয়েও খারাপ হলো দৃষ্টি থাকা সত্ত্বেও দৃষ্টিভঙ্গি না থাকা। আজকের এই একটা সুন্দর তো সকাল, সেই সুন্দর সকালে এই মানুষগুলোর জীবন থেকে আমরাই বরং শিক্ষা নিই না। আমাদের চোখ থাকতেও আমরা যেন অন্ধ হয়ে না থাকি, এটাই একমাত্র প্রার্থনা। সমাজের প্রতিটা মানুষকে যেন আমরা সমান চোখে দেখতে পারি। এই যে হেলেন কেলারের কথা বললাম, সে কিন্তু জন্ম থেকেই একেবারে তার দৃষ্টি নেই যে তা নয়, তার মানে 19 মাস বয়স থেকে তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি তিনি হারিয়ে ফেলেন। এক অন্ধকার আর নিস্তব্ধ জগতে আটকে পড়েন তিনি। তার চরম হতাশা তার জীবন থেকে সব কিছু মুছে দিয়েছিল, আনন্দ খুশি তার বাঁচার ইচ্ছে সব কিছু মুছে দিয়েছিল। কিন্তু একটা মানুষ তো লাগে, যে মানুষটা আমাদেরকে পথ দেখায়, যে মানুষটা আমাদেরকে সেই শক্তিটা যোগায়। হেলেন কেলারের জীবনে সেরকম একজন মানুষ ছিলেন তার শিক্ষিকা অ্যান সুলিভান। যখন সে অ্যান সুলিভান তার হেলেন কেলারের শিক্ষিকা একটা জলের পাম্পের কাছে গিয়ে হেলেনের হাতের তালুতে WATER ওয়াটার এই শব্দটা বানান করে তাকে এই বিচ্ছিন্নতার দেওয়াল ভাঙতে সাহায্য করে, এবং তখন থেকেই হেলেন কেলারের জীবনে সব কিছু বদলে যায়। এবং সেই বদলে যাওয়ার ফলে কি হয়, তার বাঁচার ইচ্ছে থাকে, বাঁচার ইচ্ছেটাকে সে আরও বাঁচিয়ে তোলে। আজকের মতো কিন্তু আমাদের আড্ডার সময় প্রায় শেষ, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে এবার বিদায় নেবার পালা। আশা করি আজকের এই সুপ্রভাতের আড্ডা আমাদের সকালটাকে একটু হলেও অন্যরকমভাবে শুরু করতে সাহায্য করবে, এবং নিজের ভেতরের আলোটাকে সব সময় জ্বালিয়ে রাখতে হবে আর এগিয়ে চলতে হবে আমাদের নিজেদের স্বপ্নের দিকে। কাল আবার অন্য কেউ অন্য কোনো সময় তোমাদের সঙ্গে আড্ডা দিতে আসবে, এবং 11টা থেকে আমাদের যুবাণীর প্রোগ্রাম তো রয়েছে তোমাদের জন্য, তোমাদের সব সময়ের সঙ্গী, সেই প্রোগ্রাম শুনতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকে তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমার যুবাণীর বন্ধু প্রিয়সমা, এবং এই যে বললাম আজকে 11টার সময় থাকবে নাট্যাঙ্গন নিয়ে সর্বাণী এবং দেবার্ঘ, এবং অচিন্তনীয়র কথা নিয়ে অল্প অল্প গল্পকথায় মনীষা। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, এবং যেতে যেতে রেখে যাচ্ছি তোমাদের জন্য একটা মিষ্টি গান। মিষ্টি গানটা শুনে নিজেদের হাল ছাড়ার ইচ্ছেটাকে একদম জীবন থেকে দূর করে দাও। সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে যেতে যেতে এই গানটা তোমাদের জন্য। টাটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন ভজন, শিল্পী সুস্মিতা গোস্বামী। শিল্পীর কণ্ঠে প্রথমে আমরা শুনব মীরার ভজন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী আশিস কুমার গিরি।

এতক্ষণ লোকগীতি শুনলেন আশিস গিরির কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। কলকাতা তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। যুদ্ধকালীন তৎপরতায় আজ চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে দু তিনটি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। মানুষের অস্তিত্ব নেই বলে নিশ্চিত হওয়ার পরই জোর কদমে ধ্বংসস্তূপ সরানো বা অ্যাগ্রেসিভ কাটিংয়ের কাজ শুরু হবে। তবে এখনও কয়েকজনের খোঁজ মেলেনি বলে জানা যাচ্ছে। দুটি দেহের পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, ৫০-৬০ জন শ্রমিক ঘটনাস্থলে কাজ করছিলেন। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ ৭টি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তৈরি করা হয়েছে ১০ সজ্জার একটি জরুরি চিকিৎসা কেন্দ্র। তারাতলা বিপর্যয়ের পরে যে বাড়িগুলির নির্মাণ বন্ধ হয়ে গেছে তাদের শ্রমিকদের জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দূরের জেলাগুলি থেকে কাজে আসা যেসব নির্মাণ শ্রমিক বাড়ি ফিরতে পারবেন না, তারা যাতে খাবার ও অন্য প্রয়োজনীয় জিনিসপত্র পান, সেজন্য সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের তিনি বলেন, এ নিয়ে কোনো নির্দেশিকা দেওয়া না গেলেও মানবিকতার খাতিরেই এই অনুরোধ। কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ও কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই বার্তা বিল্ডার্সদের কাছে পৌঁছে দেবেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বিষয়টি দেখার জন্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। নাগরিকদের সুরক্ষায় রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী ও বন্দে মাতরমের ১০০ বছর পূর্তি উপলক্ষে গতকাল কলকাতায় রবীন্দ্র সদনে সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ এবং সাম্প্রদায়িক কাজকর্ম রুখতে ইতিমধ্যেই সীমান্তবর্তী জেলাগুলির অরক্ষিত এলাকায় বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজ্যে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনের মাধ্যমে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ধর্মান্তকরণের বিরুদ্ধে কড়া আইন আনা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রবিবার ২৮ জুন মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। বিধানসভায় প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি ও গুন্ডা দমন বিলের বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার বিধানসভায় জোড়া বিল আনতে চলেছে বিজেপি সরকার। গতকাল কালীঘাটের বাড়িতে দলের নেতাদের সঙ্গে আলোচনায় দুটি বিল নিয়ে বিরোধিতার সিদ্ধান্ত নেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় বিরোধিতার পাশাপাশি দিল্লিতে অবিজেপি দলগুলিকে বিল সম্পর্কে অবহিত করা হবে। এই বিল নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জিও। নদিয়ার নাকাশিপাড়ায় ৪৫০ বিঘা খাস জমির মাটি চুরির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি সহ ১১ জনের বিরুদ্ধে। এ ব্যাপারে কৃষ্ণনগর আদালতে দায়ের হয়েছে মামলা। আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, ১২ নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় ৪৫০ বিঘা জমিতে ৩০ ফুট গর্ত কেটে মাটি তুলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই জমি পলাশি সুগার মিলের মালিক খৈতান কোম্পানি সরকারের কাছ থেকে লিজ নিয়েছিলেন। লিজের মেয়াদ শেষ হয় ২০২০ সালে। এরপরেও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি জোর করে মাটি তুলে পাচার করতে থাকে বলে অভিযোগ। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে প্রশাসনের কাছ থেকে এ সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। শনি ও রবি এবং ছুটির দিন জরুরি কাজের জন্য এবার থেকে সরকারি কর্মীদের পালা করে দপ্তরে আসতে হবে। গত বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তর। এতে বলা হয়েছে, মূলত উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সহযোগিতা করার জন্য এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। দপ্তরের বিভিন্ন শাখায় রস্টার করে জানিয়ে দেওয়া হবে কোন কোন দিন কোন কর্মীকে আসতে হবে। এর ফলে শনি রবি অথবা ছুটির দিনগুলোয় দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের কাজে সাহায্য করতে ন্যূনতম কর্মী উপস্থিত থাকবেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে লাগাতার ভারী বৃষ্টির পরেও ওই এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে একথা জানিয়েছেন।
1: উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি।

0: থাকবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলো কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি, অর্থাৎ একদিনে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।
1: জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।

শুনলেন খেয়াল, শিল্পী বলরাম দাস, রাগ সুদ সারং, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সঞ্জীব রায় এবং হারমোনিয়ামে পিন্টু রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন রাগ প্রধান, শিল্পী সুস্মিতা গোস্বামী।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে শুনলেন রাগ প্রধান গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ পরপর দুখানি গান শুনবেন বীর যারা ছবি থেকে। প্রথম গানটির শিল্পী

গানটি শুনলেন উদিত নারায়ণের কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখন এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। একটু পরেই খবর।

আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফ্রান্স, নরওয়ে, স্পেন, বেলজিয়াম, মিশর বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। আজ রাতে বিশ্বকাপের ম্যাচে পানামা ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। আগামীকাল বিশ্বকাপে আর্জেন্টিনা জর্ডনের বিরুদ্ধে

পর্তুগাল কলম্বিয়ার মুখোমুখি হবে। ভারত আগামীকাল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জি থেকে বেলজিয়াম ও মিশর, গ্রুপ এইচ থেকে স্পেন ও কাভো ভার্দে এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 32 পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ ডি থেকে প্যারাগুয়ে ও গ্রুপ আই থেকে সেনেগাল রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করেছে। এই নিয়ে 23 দল নকআউট পর্বে পৌঁছল। এই রাউন্ডে মিশর অস্ট্রেলিয়ার, কাভো ভার্দে আর্জেন্টিনার, ফ্রান্স সুইডেনের ও নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। এছাড়া প্যারাগুয়ে খেলবে জার্মানির বিরুদ্ধে। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে অপরাজিত থেকে রাউন্ড অফ 32 পৌঁছে রেকর্ড গড়ল কাভো ভার্দে। সব থেকে ছোট দেশ হিসেবেও প্রথমবার এই রাউন্ডে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল তারা। মিশরও প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে খেলবে। নরওয়েও 1998 সালের পর এই প্রথম নকআউট পর্বে খেলবে। এদিকে আজ গ্রুপ এল এর দুটি ম্যাচ শুরু হবে। ভারতীয় সময় রাত 2:30 নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। অন্য খেলায় গ্রুপ জির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে বেলজিয়াম নিউজিল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে। খেলা 1850 মিনিটে বেলজিয়ামের লেয়ার্ড ট্রোসার্ড জোড়া গোল করেন। এরপর কেভিন দ্য ব্রুইন 66 মিনিটে আরও একটি গোল করেন। নিউজিল্যান্ডের হয়ে এলাইজা জাস্ট 84 মিনিটে গোল করে ব্যবধান কমান। এরপর বেলজিয়ামের রোমেলু লুকাকু ও অ্যালেক্সিস সায়েলে মেকার্স একটি করে গোল করেন। অন্য ম্যাচে সিয়াটেল স্টেডিয়ামে মিশর ও ইরানের মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। এছাড়া গ্রুপ এইচ এর ম্যাচে হাউস্টন স্টেডিয়ামে কাভো ভার্দে সৌদি আরবের মধ্যে খেলাটি গোলশূন্যভাবে ড্র হয়েছে। অন্যদিকে গুয়াদালাহারা স্টেডিয়ামে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতকাল গ্রুপ আয়ের ম্যাচে ফক্স বোরো স্টেডিয়ামে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। ফ্রান্সের হয়ে মাইকেল ওলিসে হ্যাট্রিক করেন। অন্য ম্যাচে সেনেগাল 5-0 গোলে ইরাককে হারিয়ে দিয়েছে। ম্যাচের 13 মিনিটে ইরাকের রেভিন সালুকা লাল কার্ড দেখেন। এরপর সেনেগালের হয়ে পেপে গিউয়ে দুটি ও হাবিব দিয়ারা, ইসমাইল সার, ইলিমান এন্ডিয়ায়ে একটি করে গোল করেন। গতকাল ও আজকের সব খেলাগুলিতেই ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের শুরুতে নিরাপত্তা পালন করা হয়। ফিফা ফুটবল বিশ্বকাপে আগামীকাল গ্রুপ পর্ব শেষ হচ্ছে। ভারতীয় সময় ভোর 5:00 মিয়ামি স্টেডিয়ামে পর্তুগাল কলম্বিয়া, আটলান্টা স্টেডিয়ামে উজবেকিস্তান ডিআর কঙ্গোর বিরুদ্ধে খেলবে। আর্জেন্টিনা আগামীকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে জর্ডনের মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। আর্জেন্টিনা ইতিমধ্যেই রাউন্ড অফ 32 পৌঁছে গেছে। জর্ডন বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে, ফলে আগামীকালের ম্যাচটি নিয়ম রক্ষার। একই সময়ে কানসাস স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলবে। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল বেলফাস্টে ভারত আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 6:00। গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে দিয়ে আয়ারল্যান্ড 2 ম্যাচের এই সিরিজে 1-0 এগিয়ে রয়েছে। লর্ডসে আগামীকাল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। অস্ট্রেলিয়া 4 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ এর শীর্ষে রয়েছে। সমসংখ্যক ম্যাচ খেলে 6 পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। একই ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট সংগ্রহ করে নেট রান রেটে পিছিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আগামীকালের ম্যাচ জিততে হবে। অন্যদিকে আগামীকালের ম্যাচ পরাজিত হলে ভারতের শেষ চারে যাওয়া নির্ভর করবে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচের ফলাফলের ওপর। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-20, 21-19 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। বেলফাস্টে গতরাতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে 34 রানে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথমবার ভারতের বিরুদ্ধে জয় পেল আয়ারল্যান্ড। গলে প্রথম বেসরকারি টেস্ট ক্রিকেটের আজ তৃতীয় দিনে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দল তাদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে 48 রান করেছে। আয়ুষ পাণ্ডে ও দেবদত্ত পাদিকাল উভয়ই 20 রানে অপরাজিত আছেন। জাপানের ইয়াত সুসিরোতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাকস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত 10:00।

0: आकाशवाणी है संगीत के अखिल।
1: आकाशवाणी कोलकाता खबर पढ़ी बर्णाली सिंह। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারিমিনির হাতে দ্রুতগামী টহলদারি জাহাজ ভেসেল পিএস লেসপোয়ার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। শ্রী রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্র অনুদান আত্মসাতের ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন। নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি সংকটের মুখে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনি।

0: সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। শ্রী মোদী সেদেশের বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করেন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে ডক্টর হারমিনির উপস্থিতিতে তিনি একটি কোকো দ্য মেয়ার চারা রোপণ করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৃক্ষরোপণ কর্মসূচিটি এক পেড় মা কে নাম উদ্যোগের অংশ এবং এটি পরিবেশগত স্থায়িত্ব ও সুরক্ষার ক্ষেত্রে ভারত ও সেসেলসের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আলদাবরা জায়ান্ট টর্টয়েজের সঙ্গে ভারত ও সেসেলসের বিশেষ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। 2014 সালে এর মধ্যে দুটি কচ্ছপ কলকাতার আলিপুর চিড়িয়াখানাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এরপর প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, প্রবাসী ভারতীয়রা দীর্ঘকাল ধরে দুদেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছেন। এক বিশেষ সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী মোদী ডক্টর প্যাট্রিক হারমিনির হাতে ভারতে তৈরি ফার্স্ট পেট্রোল ভেসেল বা দ্রুতগামী টহলদারি জাহাজ পিএস লেসপোয়ার তুলে দেন। এছাড়াও তিনি 6টি অ্যাম্বুলেন্স, 10টি ইউটিলিটি ভেহিকল এবং 5টি লেজার রেডিয়াল বোট হস্তান্তর করেন, যা সেসেলসের উন্নয়ন ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখবে। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়।
1: It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: ব্রিটেনের কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়া ইউকে কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার আওতায় সৃষ্ট নতুন সুযোগগুলিকে স্থিতিশীল বাণিজ্যিক ক্ষেত্রে রূপান্তরিত করাই এর প্রধান লক্ষ্য। লন্ডনে আয়োজিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস বিজনেস প্লেনারিতে সভাপতিত্ব করার সময় মন্ত্রী একথা বলেন। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, এই অধিবেশনে উভয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিনিধিরা অংশ নেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার ক্ষেত্রে সেটাকে একটি যুগান্তকারী কাঠামো হিসেবে স্বাগত জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি দিশার বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রী সেখানে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের প্রয়োগ ও অগ্রগতির পর্যালোচনা করেন। কৃষকদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য শ্রী শাহ দ্রুত একটি সমীক্ষার প্রস্তাব দেন। এতে প্রত্যেক জমি মালিককে অন্তত 2টি গবাদি পশু দেওয়ার কথা বলা হয়েছে। বৈঠকে শ্রী শাহ ছাড়াও উপস্থিত ছিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শ্রী রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ট্রাস্টি অনিল মিশ্র অনুদান আত্মসাতের ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। এতে বলা হয়েছে, পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসাব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে যে অযোধ্যা রাম মন্দিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। অরুণাচল প্রদেশের কেই পান্নোর জেলায় হরপা বানে নিখোঁজ একজনের দেহ উদ্ধার করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ। ওই জেলার

0: ডেপুটি কমিশনার শ্বেতা নাগরকোটি জানিয়েছেন, দুজনের দেহ উদ্ধার করা হলেও এখনও তিনজন নিখোঁজ। উদ্ধার কাজ কালও চলবে বলে তিনি জানান। ক্রমাগত ভূমিধসের কারণে পতিন কিমিন রাস্তা বন্ধ রয়েছে। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আজ একটি অত্যন্ত শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। ভারতীয় সময় সকাল 7:04 নাগাদ রিখটার স্কেলে 6.2 মাত্রার এই ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানে। জাতীয় রাজধানী দিল্লি, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং হরিয়ানায় কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো রকম খবর নেই। ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের 353 বার্ষিকী আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে। মহারাষ্ট্রের রায়গড় দুর্গে হিন্দু চন্দ্রতিথি অনুযায়ী আজই উৎসব পালন করা হয়। উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে এই সমারোহে ভাষণ দেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি প্রহরা মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা, দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে আজ দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। 4 মাসব্যাপী সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির মেয়াদ গত 48 ঘণ্টার একাধিক ঘটনার প্রেক্ষিতে সংকটের মুখে। গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরান আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত চালায়। যদিও ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সশেনা মোতায়েন এর বিরুদ্ধেই এই অভিযান বলে ইরান জানিয়েছে। উভয় পক্ষই পরস্পরকে চুক্তি লঙ্ঘনের বিষয়ে দোষারোপ করেছে। অস্থিরতার এই রেশ যুক্তরাষ্ট্র ও ইরানের গণ্ডি ছাড়িয়ে বহু দেশে ছড়িয়ে পড়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে তার জবাব আগ্রাসন দিয়েই দেওয়া হবে। ইরানের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্যান্স বলেন, তিনি আরও চুক্তি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছাই জাপানের প্রতিযোগীকে স্ট্রেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই ডেনমার্কের প্রতিযোগীর মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের প্রতিযোগীকে হারিয়ে দেন। অন্যদিকে রৌনক চৌহান ইসরায়েলের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষ।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রত্না পান্ডে। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी सेशल्स के 50वें स्वतंत्रता दिवस समारोह में विशिष्ट अतिथि के रूप में शामिल होने के लिए राजधानी विक्टोरिया पहुंचे। भारत ने सेशल्स को विकास और सुरक्षा के लिए फास्ट पेट्रोल वेसल, एम्बुलेंस, यूटिलिटी वाहन और लेजर रेडियल बोट उपहार में दिए। अमरीका और ईरान के जवाबी हमलों के कारण संघर्ष विराम पर खतरा। अफगानिस्तान में 6.2 तीव्रता का भूकंप, उत्तरी भारत में भी झटके महसूस किए गए। और फुटबॉल में लियांड्रो ट्रोसार्ड के 2 गोलों की मदद से बेल्जियम न्यूजीलैंड को 5-1 से हराकर फीफा विश्व कप के नॉकआउट चरण में पहुंचा। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी 3 दिन की सेशल्स यात्रा पर विक्टोरिया पहुंच गए हैं। हवाई अड्डे पर सेशल्स के राष्ट्रपति डॉ. पैट्रिक हरमिनी ने उनका गर्मजोशी से स्वागत किया। सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने इसके लिए राष्ट्रपति हरमिनी का आभार व्यक्त किया। प्रधानमंत्री ने कहा कि सेशल्स हिंद महासागर में भारत का महत्वपूर्ण समुद्री साझेदार और करीबी मित्र है। श्री मोदी ने दोनों देशों के लोगों के लाभ के लिए भारत और सेशल्स के दीर्घकाल दीर्घकालिक संबंधों और सहयोग को बढ़ावा दे

আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচারতরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে পরপর কয়েকটি গান শুনবেন অভিমান ছবি থেকে। প্রথম গানটি শিল্পী মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকর।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে অভিমান ছবি থেকে গান শুনছেন। লতা মঙ্গেশকরের কণ্ঠে আরও একখানি গান অভিমান ছবি থেকে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে অভিমান ছবির পর এবারে সিলসিলা ছবি থেকে একটি গান শুনবেন শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি শুনুন। থ্রি ইডিয়ট ছবি থেকে শিল্পী শান ও শান্তনু মৈত্র।

গানটি শুনলেন থ্রি ইডিয়টস ছবি থেকে, হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারে গানটি জমির ছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

গানটি শুনলেন জমির ছবি থেকে, শিল্পী কিশোর কুমার। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন ইয়াদে ছবি থেকে, শিল্পী হরিহরন, ছবির নাম ইয়াদে।

গানটি শুনলেন ইয়াদে ছবি থেকে, শিল্পী হরিহরন। হিন্দি ছবির গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। আকাশবাণী কলকাতা, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও সন্নিহিত অঞ্চলের আগামী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 92% ও সর্বনিম্ন পরিমাণ ছিল 61%। গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন বাইবেল থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য, পেশাগত রোগ এই বিষয়ে বলবেন সন্দীপন গঙ্গোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুজিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দোয়েল প্রামাণিক, 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, পর্ব 11, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী আবির হোসেন, 9:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় হৈমন্তী দে, 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার

অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্ব। এরপর শুনবেন মন কি বাতের বাংলা ও সাঁওতালি রূপান্তর। 12টা বাজে 30 মিনিটে গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1টা বাজে 45 মিনিটে দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান, বেলা 2টায় অনুরোধের আসর, 2টা বাজে 30 মিনিটে নাটক সত্য ফিরে এসো। রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়।

আগামী 5:30টায় যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনে অর্পণ চিন্না ও সৃজনী পাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:38 যাত্রা অনুষ্ঠান সোনার গৌড়, রচনা দুর্গাশঙ্কর পাল, পরিবেশনায় দুর্গাপুর রূপক গোষ্ঠী, সমীক্ষা সন্ধ্যে 7:30, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বের বাংলা রূপান্তর, এবং এরপর শুনবেন সাঁওতালি রূপান্তর। রাত 8:55 এ মাসের গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, 9:00 শিক্ষাঙ্গন থেকে কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। রাত 9:30 নজরুল গীতি শিল্পী বিপাশা নন্দী নাগ, 9:45 আধুনিক গান শিল্পী মৌসুমী দাস। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন প্রথমে তবলা শিল্পী পণ্ডিত সুধীর পাণ্ডে, পরে মৃদঙ্গম শিল্পী বিদ্যান এম এস কল্যাণ রমন। রাত 11:00 বাঁশি শিল্পী ঝন্টু কুমার রায়চৌধুরী, 11:10 বাংলা ছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন সরুদ শিল্পী রাজীব চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দোয়েল প্রামাণিক, রামচরিত মানস 6:35, 6:45 ভক্তিগীতি শিল্পী সঞ্জয় ভট্টাচার্য, 7:10 যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় ঋত্বিক শিকদার, 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর বাগধারা, উপস্থাপনায় দেবজানী রায় চৌধুরী, 9:00 নজরুল গীতি শিল্পী তন্দ্রা বাগচি, 9:20 আধুনিক গান শিল্পী ময়ূরিকা সেনগুপ্ত, 9:40 রাজধারা, উপস্থাপনায় দেবজানী রায় চৌধুরী, বাংলা আধুনিক গান 10:15, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্ব, এরপর শুনবেন আঞ্চলিক ভাষায় রূপান্তর। বেলা 12:20 কলিং অল চিলড্রেন, উপস্থাপনায় বিনীতা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় বিনীতা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী প্রীতিশ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 ভক্তিগীতি শিল্পী সঞ্জয় ভট্টাচার্য, উর্বশী 5:20 উপস্থাপনায় দেবিকা গুপ্তা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 6:30 ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ধারা বিবরণী শুনবেন দিল্লি কেন্দ্র থেকে। ওই একই সময় স্টুডিওর অন্যান্য অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন AIR অ্যাপে। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, সন্ধ্যে 7:10 নজরুল গীতি শিল্পী বিপাশানন্দী নাগ, দর্পণ 7:30 উপস্থাপনায় দেবিকা গুপ্তা, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বেতার অনুষ্ঠান মন কি বাতের আঞ্চলিক ভাষায় রূপান্তর শুনতে পাবেন, রাত 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 রেডিওস্কোপ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশা সাং, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচারতরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের স্টুডিওর ঘড়িতে রাত 12:07 হয়ে 26 সেকেন্ড। জয় হিন্দ।